0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জবেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশো সিতো সাউন্ড কুনি সাউন্ড কা আম্বিয়েন্টে পবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হাহরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পবু ইরা নে নেবে মাক দুরান্তে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আ প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিটাতে না সাউন্ড প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাদে আন্তিগা কা সোসাইডাদে আত্রা জাদু বা সোসাইডাদে মডার্ন কা সোসাইডাদে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাদে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লা সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দেনে সানে সি ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসে ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএনভলভমেন্ট সে জবেন টু ডিড প্রন টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএনভলভমেন্ট বা জবেন টু ডিড ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আন্ডাসি ডিসএনভলভমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরুনে রিয়ালিটাডে হাসোর মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাকা নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে তে কাতাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদে রিসে সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বারে লে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিটাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কেডিয়াক পরগুন্দা তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা non la assez suba éducation de nebe maka crédible basira anto ikus italaya saur nebe maka diak no mosi éducation nebe mak diak italaya conhecimento nebe mak diak maka ita se label ia capacidade atu contribui bana saun honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe maka hao classe para tu bela garante povo hototo liliu kona ba zoven a tu bela ia conhecimento nebe maka diak no ia saude nebe maka diak honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanui nebe maka diak no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanui ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção no mos ia fatin hoto tanto ia carreira no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tuir hane harai katak ou tuir hane perspectiva kona ba asunto irane depende baita ne espiritu da luta tamba usi espiritu irane maka tu orienta ita lihusi kondisan objektiva nebe makita rasik pesquisa, ita rasik halau analisa, lihusi idane mak haturi tini spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Okay, Diak Maloko Vintis, antes ita ba continua tang itania programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: ওকে দেখ মালকোবিন্দিস জেনে মাকা মুজিকা ফুরক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোবিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টো
1: লস দুনি কাতা ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone la osona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ita precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema Agora, how many mehi ba na sound ni dane ba contribui ba desenvolvimento ni habile de ham bot tep tebes. Tamba sai ma di ham bot. Husi inicio how aprende no ha consciente ba realidade. Na sound ni precisa desenvolvimento. Desenvolvimento ni mak modernize sound. Modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka Ita tengi transformo lu kita ni Hanoin.